কাদুর জুলে তোমার কো যেমন আলুরে মাঝি ঘর কাজি গায় সিংহে হলায় পানি গায় রে যা রে যা রে জালু তখন পালে সুখালু বলতে বল।

0: জ্বলতে জ্বলরো
1: খেলত দিন চলি রে মাঝি ঘর কাজি গায়ে সিংকে হালায় পানি গায় ডেজারে যাবে জালু রাম বলে সুখালু বলতে বললে কি মনে জ্বলতে জ্বলার মাঝি ঘর কাজি গায়ে সিংকে হলায় পানি গায়ে যাবে জালু শোষণ পালে শুকালু বলতে বললে কি মনে জ্বলতে জ্বলার বাড়ু বাড়ু রে মাঝি ঘর কাজি গায়ে সিংকে হলায় পানি গায়ে যাবে জালু শোষণ পালে শুকালু বলতে বল।

মন বলেছে নাচি উড়া মনরা বলে দেরে মাঝি ঘর কাঞ্জি গায়ে সিংকে হালায় পানি কাটে যারে যাবে চালু শোষণ পালে শুকালু বলতে বলালে কি মন জ্বলতে জ্বলারে মাঝি ঘর কাঞ্জি গায়ে সিংকে হালায় পানি কাটে যারে যাবে চালু শোষণ পালে শুকালু বলতে বললে কি মনে।

0: বলতে বলালে কি মনে জলতে জলারে
1: তোমার বড় বড় ইরলা ডেডা বড় বড় গলার মাটি গর কাঞ্জি গ সিং গলাই পানি গ বেচারে চারে চালু লাম কেরিয়া সুকাল বলতে বলালে মজলতে জলারে
0: কুকুলি জুড়ে দুই পাড়া কিলা ছেমট গাই রোডর পিলা মাঞ্জি গর কাঞ্জি গায় সিং গলাই পানি গাটে চারে চারে চালু শ্বশুর পালে সুকালু বলতে বলালে কি মনে জলতে জলারে।